0: লান দাজি আদে মা দাজি ফরাস করম তো খেলে তোমাগনা না আল্লান দাজিন আমা কাউদিন জল মানায় কাঙ্গিন জল ইন্ডিয়ায় গঙিন কৌঙ্গু তুলুম থা ফল ইয়া কুরু কৌঙ্গু তুলুম থা ইয়াক কুরু ইমিন দাসো কারাব খাদে খেলেরো ফাইদা জিন চল মানায় দোনে আন্দে আবো নিমা দিয়ে সন্দে মাসফর উস্কু ফল দেও লার ফল উস্কু ফল দেও আরাসক সফর আউ সফর লার সফর ফল ও দেও ইন্দি সফর লার আরাসক দেও ইন দাজি আন্দে আবো নুই দাজি লেঙিয়ে জল মানায় দা গোটা বড়ি ইয়ান বনিমিয়া বনম গোয়া দাজি ওন্দে সাকান পিয়া কা কনিমি সৌ টুয়াঙ্গা আম খাড়া খেলা জলিম পেজি আসসালামু আলাইকুম
1: জৌনা সাহায্য আর গম্বরিয়ারাকরো খলিঙ্গে মাফলগা চলিও মানা দেন খমা জি বুগাই দে চিনম বিয়া জিমবলম কামসিল মু মু টিম গরে ওয়ে লেন মিয়া মোনু সোনে বঙ্গম বাও সাই কি মা ইনি সাদা ইউ মি নাও আ লোন নাও আ আই ফলো মানা জারো জি কি মানা সারা সেরিন দি সাই জি ইয়ারো সাগা তি মাল লেজি না দিয়ে ফু তো তো মে না
0: ও
1: জিন মা টি মা লা ঙ্গুরে দে না ওরে ফনা জি লেগি সা সেদিনা মা দে ফগেন দি কা বি কে দি কে সা সাই রে বক্তি নোলো নো মা দেই যা কুরা কুরা কে তে নাম পান্টায়া দি কে তে মারা হারিয়া বাও আও আ জি নে নো bile no zina da ski bigire kala jiren bakin yi awaje falan da ya tiri ma da kwan anna sabbi kal kuma tin masu na da kap laftu ba sai
0: ingila ingila zoro askrin yana aliu garba tumangana harami karunto an da afunsano da jizol mana dina allah ronyan sau aliu garba ya boze loktun da ma tumangana minti fal au india ya sadina bayan sadin amma bayan zidu taida zu faida namnum rumia bayan done kin indi mai sadina ma ade না সাদো নে খারাপ খাদো নে সুর ফাটে সিনা না কাম্বাত লোকাল ক্লাব গুলছেন মারে দাজি আদে থাদ সে গুলজনা খমা দেখেলমা ফাটো এদ সে চিজ খারাপ খা গেদর লেজিম বাও হাতা সে কাটে দো নে ক্লাব ওনার্স কাটে দো গা আও খাজা দাদা দো নে খারাপ খা ইন্ডিডিয়ে নবসা থাওয়া সদ খাও দেখেলমা দা ইউ এদা সদিয়া দো দাজি খারাপ খা জুদা কল জ খারাপ কা গেলেরো লেজেন্ড আদে ফুটু থাদ দাজ আলাই সিডিয়া মৌদু আদা ফরকেন বয়েন শি আলিউ গারবাই সের নামা আদা কাজাদারা দোনে ক্লাব ওনার সেদা মাঙি সন্ধিয়া জান্দেন খেলা আওয়া আদেন কুরু লামারা দেখেলে গাদিয়া কুন্টেন সৌ লামার দোনে বিকে ফাটুয়ে দ কাম্বাটুরো দাজ পরস্করম দোনে দেখেলে না আল্লান দাজেন তুমাঙ্গি লাম্বেজি থমথম পরস্করম দে আপানুয়া সুসু ইঞ্জিনিয়ার দোনে কোয়ি হাবসনা ইঞ্জিনিয়ার আমিনা আদমু উবালে আরি ফরাসকরম দোনে দেখেলে দা দরঙ্গে ইটাগত কনারু ওয়ানন্দিয়া সে লকটুন্দে ফুয়া কলিয়ান্তু সিংয়ৌ মা আসসালাম।